কমিতে ডেঙ্গার পণ্ডাপাত পার্লামেন্ট পে হাসে নেপাল তলা মেয়ে তুজুই সচারা বুলাত পঙ্গাঙ্কাতান হাকিম মাকমা আগুং ডক্টর মনোজ কুমার শর্মা সবাগে কতুয়া মাকমা আগুং ইংবারু মহসুল ডিগ্লারিয়া সেসি ডেঙ্গার পণ্ডাপাত পার্লামেন্ট কমার ইন সচারা ট্রাডিশনাল লম্বাগা পর আডিলা নেপাল সনাতিয়াসা মঙ্গিকুতি কনভেন্সি পঙ্গাঙ্কাতান হাকিম পালিং সিনিয়র সবাগে কতুয়া মাকমা আগুং সবুয়া প্রাকৃতিক ইংডি আঙ্গা সাঙ্গাত পন্তিং ডমি মঞ্জাগা স্টাবিলিতাস ইনস্টিটিউশনেল ডি সূর্যা সৌরাং প্রাজুরিত মঞ্জরিতে ভাস ডান সকিতা সলুসিন ওরাং মঙ্গলামি লুকা লুকা সতলা সবুয়া বম মলডাক ডি লুয়ার গডুং কমন্ত্রিয়ান প্রতাহানান ডি ডমস্কস কমারিন কমন্ত্রিয়ান প্রতাহানান মিয়াতা কান বাবা পারা প্রাজুরিত তলাহ মনমুকান সবুয়া বম ইয়ং সিয়াপ ডি লডাকান ডিকা